0: சக்தியின் நாட்குறிப்பு.
1: இன்று ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 2026ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை. ஸ்ரீ கைலேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ கருணா கடாட்சி அம்பிகை உடனுரை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தான மகோத்சவத்தில் இன்றைய தினம் 5ஆம் நாள் நிகழ்வாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உற்சவம் இடம்பெற உள்ளது. கொழும்பு 5 காளிங்க மாவத்தை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வருடாந்த மகோத்சவம் இம்மாதம் 21ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. கொழும்பு தெய்வளை நெடுமால் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணுமூர்த்தி தேவஸ்தானத்தில் இம்மாதம் 20ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி, 9 மணி, பகல் 10:45, மாலை 5:30, இரவு 7:15 ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. கெக்கிராவை திருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோத்சவம் இம்மாதம் 23ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. தெல்லிப்பிள்ளை துர்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோத்சவத்தில் இன்றைய தினம் 4ஆம் திருவிழா நடைபெற உள்ளது. மட்டக்களப்பு திராயிமடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினியம்மன் ஆலய வருடாந்த சடங்கோற்சவத்தில் இன்றைய தினம் 3ஆம்
2: அர்த்தமந்திரி ஆபாஷ் தன் சூடாந்த சித்தாந்த நேயர் ஆகே আরো আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরো উন্নত করার সুযোগ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম, গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছে ছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সারি প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, ধর্ম, বর্ণ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের বিভাজন দূর করে নাগরিকের পরিচয়ের ভিত্তিতে সব মানুষকে ঐক্যবদ্ধ করার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দর্শন হল বাংলাদেশি জাতীয়তাবাদ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

0: প্রসিকিউটর আরো বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তি শুনানি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রাজধানীতে তার মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সরওয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং অংশীজনের কার্যকর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। ডাক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন। বিস্তারিত শুনুন আল ইমরান সীমান্তের প্রতিবেদনে।
1: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
2: ফ্র্যাঞ্চাইজি আসলে আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি। আমরা আটটা জায়গায় চালু করে আসলে এটাকে টেস্ট কেস করব। কয়েকদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেব। টুকটাক ভাবে টেস্টিং কেসে আমরা একটু আনইভেন পণ্য নিয়ে দেখেছি, তো দেখলাম যে এখনো আমরা উই আর নট রেডি টু ক্যারি লাইক মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে হয়তো বা এগুলো অ্যাড হবে।
1: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরো উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা সৃষ্টি করলে মিত্রদেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমান ও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে প্রায় ছয় মাস যাবৎ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ফক্স নিউজের খবরে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে আলাপকালে ওমানের উপর এই হামলার হুমকি দেন। এর আগে ইরানের কর্মকর্তারা বলেন যে তারা ওমানের সঙ্গে একটি চুক্তি সইয়ের কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত ষাট দিনের সমঝোতা স্মারকের সময় শেষ হলেও দেশ দুটির মধ্যে ভবিষ্যৎ আলোচনার বিষয়টি অস্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, দুদেশের মধ্যে সমঝোতার মেয়াদ গতকাল শেষ হওয়ায় ইরানকে আত্মসমর্পণ করতে হবে। লিবিয়ার উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় দোতলা একটি কাঠের নৌকা থেকে অন্তত 50 জন মানুষকে নিরাপদে জীবিত অবস্থায় এবং সাতটি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা। কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরের দিকে উদ্ধারকারী দল অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়। সোমালিয়া ও মিশর থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা জানায়, তারা গত রবিবার খুব ভোরে লিবিয়ার জোয়াওয়ারা থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল ছটায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল আটটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: বুঝতেছেন তো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন
5: ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর যে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: মর্নিং মাইক,
1: মর্নিং মাইকের পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে, মানে শো পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। আপনারা পেয়ে যাবেন মর্নিং মাইকের পোস্ট ঢাকা এফএম ফেসবুক পেজের অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। একটা সুন্দর পোস্ট করেছি এবং মজার একটা ক্যাপশনও দিয়েছি, সেটা যদি দেখতে হয় এবং জানতে হয় অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে জানাতে হবে যে আমাকে কেমন লাগছে। আজকে কিন্তু আমি বলেছি সকালবেলা এসেই যে আমি আজকে শাড়ি পরে এসেছি, সো আপনাদের জন্য এত কষ্ট করে সকালবেলা উঠে শাড়ি পরে এসেছি, একটা কিছু তো পাওনা আমি আছি আপনাদের কাছে, তাই না? সেটা কি? সেটা অবশ্যই আমার পোস্টটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ভরিয়ে ফেলবেন এবং এত এত বেশি শেয়ার করবেন যেন একদম কি বলে টেকনাফ টু তেঁতুলিয়া আমাকে চেনে, ঠিক আছে? যাই হোক, আর আমাকে জানাবেন কেমন লাগছে আমাকে শাড়িতে। আর একটা প্রশ্ন করেছিলাম যে এই ঝুমঝুম আওয়াজ শুনে আপনাদের কী মনে হচ্ছে, কিসের আওয়াজ হতে পারে, সেটাও আমাকে জানিয়ে দেন কমেন্ট করে এবং মেসেজ করে হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আমি বলে দিব যে আমার এটা কিসের আওয়াজ, কিন্তু তার আগে আমি একটু দেখি কমেন্টগুলো। বা খুব ভালো কমেন্ট এসেছে আজকে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা, কিন্তু আমি এখন কমেন্টগুলো পড়বো না, কারণ আমি একবারে সবার কমেন্ট একসাথে পড়ে ফেলবো। ওকে, সো আপনারা কমেন্ট করতে থাকুন, তার মানে কিন্তু মানে কমেন্ট করা বন্ধ করা যাবে না। আমি কিন্তু বলেছি যে কমেন্ট আমাকে যদি ভালোবেসে থাকেন আর আমার এই কষ্টের যদি সার্থকতা থেকে থাকে তাহলে সেটা হবে আপনাদের বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার, আর আমাকে অবশ্যই শুনতে হবে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আরও আড্ডা গল্প শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। ওকে, আমি এই মুহূর্তে এখন একটা ব্রেক নিব, সুন্দর সুন্দর কিছু গান আপনাদের জন্য প্লে করে দিয়ে যাচ্ছি, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।